সবাই যাবে আকারে কাশ না দৃষ্টে তা পাপন তব কেতে হোতা জব তারি আপন শূন্য সমাদ তব বৈর প্রভু কে সঙ্গ কমাত জব ইসকা বর্ণ চিহ্ন না যাবত তব হরগ সোহ কো কিসে বিয়াপত জব আপন।